0: বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠনের 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অফ আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খুঁজে উদ্ধার কাজ চলেছে জোর কদমে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 939। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মণিপুরে জনগণনার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। এসসিওর 25তম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। চীন, রাশিয়া সহ এসসিওতে বর্তমানে 10টি সদস্য দেশ রয়েছে। ভারত 2017 সাল থেকে এসসিওর পূর্ণ সদস্য। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভারতের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রগুলি তুলে ধরবেন। কিরগিজস্তানে দুদিনের সফরের প্রথম দিনে গতকাল শ্রী মোদী বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে রাশিয়া, ইরান, কিরগিজ প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর অন্য নেতৃবৃন্দ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত সন্ধ্যায় 6ষ্ঠ ওয়ার্ল্ড নোম্যাড গেমসের সূচনা করেন। দ্বিবার্ষিক এই অনুষ্ঠান নোম্যাড বা যাযাবর সভ্যতার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদানকেই প্রতিফলিত করে। কিরগিজস্তানে 6ই সেপ্টেম্বর পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে। 100টিরও বেশি দেশের খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। এর মধ্যে আছে ভারতের 87 সদস্যের এক প্রতিনিধি দল। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয়দের শুভেচ্ছা জানান। নোম্যাড গেমসের সূচনা পর্বে উপস্থিত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন শ্রী মোদী। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থনীতির প্রশংসা করেছে। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের বরিষ্ঠ ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই বলেছেন, ভারতের মজবুত ও স্থিতিশীল অর্থনীতির পরিচায়ক হল এই বৃদ্ধি।
1: I think you've seen a lot of work by the president and his ambassador to India, Sergio Gore, work on trying to get more American businesses to invest in India and to get Indian businesses to invest here in the United States. And so president and administration are very keen to grow and develop that bilateral trade and economic relationship.
0: তিনি বলেন, ভারতের বৃহৎ এবং সম্প্রসারিত অর্থনীতি মার্কিন কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ দিয়ে থাকে। মার্কিন প্রশাসনও ভারতের আরও বেশি বিনিয়োগে আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির এই হারকে বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে বাধা এবং আন্তর্জাতিক অনিশ্চয়তা সত্ত্বেও এই সাফল্য দেশের জনগণের সম্মিলিত শক্তির প্রতিফলন। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সাফল্যের পুরো কৃতিত্বই দেশবাসীর। উল্লেখ্য, ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি বৃদ্ধির হার গত বছর একই সময় ছিল 6.9%। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক গতকাল চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসেব প্রকাশ করে। ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে বিশ্বব্যাংক গঠিত কোর্ট অফ আর্বিট্রেশন বা সালিসি আদালতের নির্দেশ মানবে না বলে জানিয়ে দিয়েছে। এ ব্যাপারে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের সিদ্ধান্তকে বেআইনি বলেও খারিজ করে দিয়েছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, ভারত কখনোই ওই সালিসি আদালতকে স্বীকৃতি দেয়নি, সেটির কোনো প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেনি, কাজেই তাদের রায়কে গ্রাহ্য করারও কোনো প্রশ্নই ওঠে না। সিন্ধু জল চুক্তিও আপাতত স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জোর দিয়ে জানিয়েছে। উল্লেখ্য, হেগের সালিসি সভার সম্প্রতি পাকিস্তানের সঙ্গে 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলে এর কোনো যৌক্তিকতা নেই। ওই চুক্তি অনুযায়ী জলবন্টন কার্যকর করতেও বলা হয় ভারতকে। এছাড়া র্যাটেল জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজও নিয়ন্ত্রিত করার জন্য ভারতকে নির্দেশ দেয় আদালত। তবে এই সালিসি সভা চুক্তি লঙ্ঘন করেই গড়ে তোলা হয়েছে, এই যুক্তিতে ভারত তাদের রায় খারিজ করে দিয়েছে। উল্লেখ্য গত বছর এপ্রিলে পেহেলগাঁও হামলার পর ভারত

সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং কেন্দ্র রাজ্য সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করার লক্ষ্যে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে দুদিনের এক সম্মেলনের আয়োজন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক বিভাগীয় সম্মেলনের যে ধারণা দিয়েছিলেন তারই অঙ্গ হিসেবে এর আয়োজন করা হচ্ছে। হরপাবানে বিধ্বস্ত নেপালে জীবিত ব্যক্তিদের খোঁজে উদ্ধারের কাজ চলেছে জোর কদমে। ত্রিশূলি তিনে জলবিদ্যুৎ কেন্দ্রে কাদা ভর্তি সুড়ঙ্গে প্রায় 600 জন শ্রমিক আটকে থাকার সম্ভাবনা বলে খবর। উদ্ধারকারী দল বিস্ফোরক, ভারী যন্ত্রপাতি, এয়ার পাম্পের সাহায্যে সুড়ঙ্গে অভিযান চালাচ্ছে। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরপাবানে ভোতেকোশি নদীর দুই পারের বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ভেসে যায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। নেপালের জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে 939-এ দাঁড়িয়েছে, আরও 3,925 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে 279 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে 11,000 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। বিপর্যস্ত এলাকায় নেপালের সেনা, পুলিশ, সশস্ত্র বাহিনী বিপুল পরিমাণে মোতায়েন, তবে আধুনিক সরঞ্জাম এবং বিপজ্জনক পরিবেশ উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ এই দুর্যোগকে অভূতপূর্ব এবং বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। নেপালের বন্যা পরিস্থিতিতে বিহারে জলস্তর বেড়ে যাওয়ায় নদীগুলি থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের পশুপালন ও মৎস্যচাষ দপ্তর। বন্যার ফলে মাছ, বিভিন্ন মৃত প্রাণী, জীবাণু ও দূষিত পদার্থের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়া, ভাইরাস তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই মাছ খেলে শরীর খারাপ হতে পারে, সে কারণেই এই নিষেধাজ্ঞা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উপকূলবর্তী ওড়িশায় নিম্নচাপের প্রভাবে নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন আলোচনা নেশামুক্ত ভারত। অধ্যাপক দেবাশিস চৌধুরী এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্রাজকের অধিকর্তা দীপ পুরকায়স্থর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মণিপুরে জনগণনার কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মণিপুরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন, তারপরেই এই সিদ্ধান্ত। মণিপুরের বাসিন্দাদের জনগণনার আগে NRC করার দাবি নিয়েও বৈঠকে আলোচনা হয়। ছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেনচাঁদ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন সহ অন্য আধিকারিকরা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মণিপুরের মানুষের দাবিকে গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি 14টি নাগরিক সংস্থার নেতৃবৃন্দ এবং মণিপুরের BJP বিধায়কের প্রতিনিধি দলের প্রচেষ্টার প্রশংসা করেন, যারা সম্প্রতি মণিপুরে NRC কার্যকর করার জন্য নতুন দিল্লিতে বিশেষ কর্মসূচিতে অংশ নেয়। জম্মু কাশ্মীরের তুষারাবৃত অঞ্চলে এক মাসব্যাপী পপুলেশন এনুমারেশন বা জনসংখ্যা গণনার কাজ আজ শুরু হচ্ছে। গণনাকারীরা 16টি জেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, 30 সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সাংবাদিকদের জন্য পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সভাঘরে সকাল 11টা নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা। মহারাষ্ট্রের নান্দেদ ও লাতুর জেলায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। নান্দেদের কিনওয়াত তালুকার রাস্তার ধারে গতকাল একটি গাছের সঙ্গে জিপের ধাক্কা লাগলে প্রাণ হারান তেলেঙ্গানা থেকে আসা 4 পুণ্যার্থী। অন্য আরেকটি দুর্ঘটনায় ট্রাক ও মোটর বাইকের সংঘর্ষে লাতুর জেলায় মৃত্যু হয়েছে 6 বছরের শিশুসহ একই পরিবারের 3 জনের। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের কেরিয়ারে তিনি ইতি টানলেন। মেসি জানিয়েছেন এবারের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ার পরেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবার মৃত্যু সেই সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত।

0: बोकेको दोस्रो मालवाहक रेल चेन्नई आइपुगेको छ र तामिलनाडुका विभिन्न जिल्लाहरूमा आपूर्ति गरिनेछ। महाराष्ट्र सरकारले नशामुक्त भारत अभियान अन्तर्गत 2029सम्ममा राज्यलाई पूर्ण रूपमा लागू पदार्थ मुक्त बनाउने विस्तृत नीतिलाई अनुमोदन गरेको छ। आज मुम्बईमा बसेको मन्त्री परिषदको बैठकले सबै विभागहरूसँगको समन्वयमा अवैध लागू पदार्थ विरुद्ध कडा कारवाही गर्ने निर्णय गरेको छ। मन्त्री परिषदले सरकारी र अर्धसरकारी बैठक कार्यक्रम तथा क्यान्टिनहरूमा पौष्टिक खानाको विकल्प सुनिश्चित गर्ने नीतिलाई पनि अनुमोदन गरेको छ, जसले गर्दा त्यस्ता स्थलहरूमा सन्तुलित खानाको विकल्प प्रदान गर्न अनिवार्य गरिएको छ। मणिपुर सरकारले जनगणनाको काम स्थगित गर्ने निर्णय गरेको छ। मणिपुरको वर्तमान अवस्थाको मूल्याङ्कन गर्न हिजो नयाँ दिल्लीमा केन्द्रीय गृहमन्त्री अमित शाहको अध्यक्षतामा भएको उच्च स्तरीय समीक्षा बैठकपछि यो निर्णय गरिएको हो। यसैबीच मणिपुर उच्च अदालतले अर्को आदेश नभएसम्म मणिपुरमा जनगणनाको काम स्थगित गर्ने निर्देशन दिएको छ। गृह मन्त्रालयमा आयोजित बैठकमा राष्ट्रिय नागरिक पञ्जीकरण एनआरसी लागू हुनुभन्दा पहिले जनगणनाको काम स्थगित गर्ने मणिपुरका जनताको मागमाथि विस्तृत छलफल गरिएको थियो। नेपालमा विनाशकारी बाढीबाट मृत्यु हुनेको संख्या 986 पुगेको छ। अधिकारीहरूका अनुसार सुरक्षा बलले देशभरिका 8 जिल्लाबाट थप शवहरू फेला पारेका छन्। अहिले वर्षा र नदीको सतह बढ्दै
1: চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বিসকেকে আজ 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করার জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কোর্ট নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে। আগস্ট মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ গত বছরের এই সময়কালের থেকে 14.8% বেশি বলে অর্থমন্ত্রক জানিয়েছে। সরকার বলেছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে ডিলারদের চিনি মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করা হয়েছে। নেপালে বিধ্বংসী হড়পা মানে মৃতের সংখ্যা বেড়ে 987 পৌঁছেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর রাষ্ট্রপ্রধানদের পরিষদের 26তম বৈঠকে অংশ নেন। সম্মেলনে প্রধানমন্ত্রী সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানান যেন তারা সন্ত্রাসবাদে অর্থায়ন, জঙ্গি নিয়োগ, উগ্রপন্থা ধারণার প্রচার এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করে। সন্ত্রাসবাদের বিষয়ে দ্বিমুখী নীতির কোনো স্থান থাকতে পারে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সংঘাতগুলি চলছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রী মোদী বলেন, যুদ্ধ বা সংঘাত কোনো সমস্যার সমাধান করে না, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্ত বিরোধের নিষ্পত্তি হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, যে উদ্যোগগুলি বিভিন্ন বাজারকে যুক্ত করে ব্যবসা বাণিজ্য সহজ করে এবং উন্নয়নের নতুন দিশা দেখায় সেগুলিকে ভারত সমর্থন করে। তবে এ ধরনের প্রচেষ্টার অবশ্যই প্রত্যেক দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণ সম্মান দেখাতে হবে। শ্রী মোদী বলেন, ভারত গত বছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সিভিলাইজেশন ডায়ালগ ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছিল। এই ফোরামের প্রথম অধিবেশনটি এবছর ভারতেই অনুষ্ঠিত হবে। এসসিওর বিসকেক ঘোষণাপত্রে ভারতের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি বিশেষ স্থান পেয়েছে। কিরগিজস্তান সফর শেষ করে আজ বিকেলে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এসসিও সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠক ভারতের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে। আগামী 25 জন্য এসসিওর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তিনি ভবিষ্যতের কর্মপরিকল্পনাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী আগামীকাল বিকেলে দিল্লির সুষমা স্বরাজ ভবনে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর পরিকল্পিত ধারাবাহিক সম্মেলনের প্রথম সম্মেলন এটি। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে টিম ইন্ডিয়ার ভাবনাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় সহযোগিতামূলক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলিতে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলাই দুদিনের এই সম্মেলনের লক্ষ্য। সম্মেলনে অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে যৌথ আলোচনার পাশাপাশি কাজের বাস্তবায়ন ও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনা করা হবে। নিট প্রশ্নপত্র

0: অভিযোগকে কেন্দ্র করে গত 20 থেকে 25 জুলাই পর্যন্ত দেশজুড়ে চলা ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া সমস্ত এফআইআর বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আজ জানিয়েছে এই মামলাগুলির যে কোনো রকমের তদন্ত বা বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে। কেন্দ্র, দিল্লি পুলিশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং আসামের পক্ষ থেকে দায়ের হওয়া যাবতীয় এফআইআরও খারিজ করে দেওয়া হয়েছে। এই নির্দেশ সারা দেশে প্রযোজ্য হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে। আদালত স্পষ্ট করেছে বিশেষ পরিস্থিতি এবং নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের কোনো মামলায় এটিকে নজির হিসেবে ব্যবহার করা হবে না। এদিকে আগামী 5ই সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপি যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল তা প্রত্যাহার করে নিয়েছে। সিজেপির মুখপাত্র সৌরভ দাস শীর্ষ আদালতে জানিয়েছেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার কাজ শুরু করায় আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে সিজেপির এই সিদ্ধান্তকে কেন্দ্র স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া সব অভিযোগই তুলে নেওয়া হবে।
1: हमने छात्रों के भविष्य को ध्यान में रखते हुए आश्वासन दिया था कि प्रदर्शनकारी छात्रों पर दर्ज किए गए मामले वापस लिए जाएंगे। उसी क्रम में हमने भारतीय जनता पार्टी शासित प्रदेशों में जो सरकारें थी उनसे भी चर्चा की थी और हम उस आश्वासन को पूरा करने जा रहे हैं। सीजेपी के प्रवक्ता ने प्रेस कॉन्फ्रेंस करके 5 सितंबर को प्रस्तावित विरोध प्रदर्शन को वापस लेने का जो निर्णय लिया है हम उसका स्वागत करते हैं।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন এনসিইআরটি গত 6 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাঠ্যপুস্তক রচনা, শিক্ষণ সহায়ক উপকরণ এবং পাঠ্যক্রমের পরিকল্পনা এর মধ্যে উল্লেখযোগ্য। নতুন দিল্লিতে এনসিইআরটির সদর দপ্তরে আয়োজিত এই প্রতিষ্ঠানের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মন্ত্রী বলেন 2020 সালের জাতীয় শিক্ষানীতি স্কুল শিক্ষায় সংস্কারের একটি কাঠামো তৈরি করেছে যেখানে সামগ্রিক বিকাশ, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যাস কমিউনিকেশন IIMC ডিমড ইউনিভার্সিটির স্বীকৃতি পাওয়ার পর আজ প্রথমবারের মতন ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ক্যাডারের অফিসার শিক্ষানবিশদের স্নাতকোত্তর ডিগ্রি দিল। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত শর্তাবলী সফলভাবে পূরণ করার পর এরা পাবলিক কমিউনিকেশনস অ্যান্ড গভর্নেন্সের স্নাতকোত্তর ডিগ্রি পেলেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব চঞ্চল কুমার বলেন জনসংযোগ বা পাবলিক কমিউনিকেশন হল সুশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পরিবর্তনশীল প্রযুক্তি ও প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে এর প্রয়োজনীয় পরিবর্তন ঘটা আবশ্যক। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর মতো প্রযুক্তি যেখানে পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাচ্ছে সেখানে ভুল তথ্য, ডিপ ফেক এবং কৃত্রিমভাবে তৈরি বিষয়বস্তুর মতো বিষয়গুলি নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই অফিসারদের এই নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত করতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে অর্জুন বাহিনী তৈরি করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সৈনিক বোর্ড থেকে নেওয়া 200 জনকে নিয়ে তৈরি এই বাহিনী সূচনা করে বলেন NDRF এর অনুকরণে আগামী দিনে এই বাহিনীকে আরও শক্তিশালী করে তোলা হবে। আগস্ট মাসে পণ্য ও পরিষেবা কর GST সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে 1,99,853 কোটি টাকায় পৌঁছেছে। গত বছরের আগস্ট মাসের তুলনায় 14.8% বেশি। সে সময় 1,74,116 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থমন্ত্রকের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ GST রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে 1,37,249 কোটি টাকায়, যা গত বছরের তুলনায় 9.3% বেশি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। সরকার জানিয়েছে দেশে পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে নাসিক থেকে কান্ডা এক্সপ্রেস ও সড়ক পরিবহনের মাধ্যমে মজুত ভান্ডার থেকে পেঁয়াজ বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে। কান্ডা এক্সপ্রেসের একটি রেক 450 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে দিল্লি পৌঁছেছে এবং সেখান থেকে বারাণসী, লখনউ ও চণ্ডীগড়েও পেঁয়াজ পাঠানো হয়েছে। অন্যদিকে 850 মেট্রিক টন পেঁয়াজ নিয়ে

0: আরেকটি রেক গতকাল চেন্নাইয়ে পৌঁছেছে। সরকার বলেছে মজুদ ভান্ডার থেকে পেঁয়াজ ছাড়ার ফলে বাজারে পেঁয়াজের আমদানি যেমন বেড়েছে তার ফলে দাম কমেছে। পেঁয়াজের চাষ করে এমন 3,400 কৃষককে 210 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। সরকার ডিলারদের চিনি মজুত রাখার সর্বোচ্চ পরিমাণ 4,000 কুইন্টাল থেকে কমিয়ে 2,000 কুইন্টাল করেছে। এই নির্দেশ আগামী 15 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। অবশ্য কলকাতা ও শহরতলিতে বাজারের প্রয়োজন অনুযায়ী মজুত ভান্ডার 4,000 কুইন্টালই থাকবে। মন্ত্রক সূত্রের খবর, কলকাতা, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে চিনি সংগ্রহ করে দেশের পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে সরবরাহ করে, তাই কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জন্য 4,000 কুইন্টালের যে সীমা ছিল সেটি বজায় রাখা হয়েছে। নেপালে বিধ্বংসী হরপা বানে মৃতের সংখ্যা বেড়ে 987-তে পৌঁছেছে। সেদেশের 8টি জেলা থেকে আজ উদ্ধারকারী দল আরও কিছু দেহ উদ্ধার করেছে। 583 জন বিদেশি নাগরিক সহ এখনও অন্তত 4,000 মানুষের কোনো সন্ধান নেই। উদ্ধার করা হয়েছে 12,000 দুর্গতকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সরসংঘচালক ডক্টর মোহন ভাগবত কানাডায় প্রথম ভারত সফরের সময় গ্রেটার টরন্টোয় প্রবাসী হিন্দুদের এক সমাবেশে ভাষণ দিয়েছেন। ভন শহরে আয়োজিত হিন্দু বিশ্ববন্ধু এমব্রেস দ্য ওয়ার্ল্ড ইন ফ্রেন্ডশিপ বা বিশ্বকে বন্ধুত্বের বন্ধনে আলিঙ্গন শীর্ষক এই অনুষ্ঠানে কানাডার 8টি প্রদেশ থেকে 2,500-এর বেশি মানুষ অংশ নেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বিসকেকে আজ 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসবাদে অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলের পরিকাঠামো ধ্বংস করার জন্য সদস্য দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। আগস্ট মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ গত বছরের এই সময়কালের থেকে 14.8% বেশি হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: स्वागत जनाउँदछौँ श्रोता साथीलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। रब पालो भुटानी गीतको